0: तुमको लास तुमको फाफी
1: दिफकिन मस्चफकन तुमपन असवा जंतो चंच वितनो लारेक ओच फितेन गामि कुरियांग अत्स कमि तोव मारनि फोक फरिंग अति फोक चेक फम नाच करास नस करास नारेक के ता फ्रेक चंग अतन फोक फोट जुगन सेको फोट मेना मेंच लुक न सेक कति वो फाफा फो त्याको नो त्याको इस त्याको मलोंगा ची कलोन त्याव कुनियाफा वेलुन तंग अतन फंगम्प्यांग नंदाल फियावान Hastok na timba ala, tis manangan amp fo tsaran mi fang amp orach. Na mafising sina barbak fo zet me subik ma ifantambar, ak ze manambad lava ti minjan torach. Velun tangat ni fresan kyang, fiti atakal fitiakan fankatiavang na to ofang, fo ze ma kol tenga malagas, manan kas, tjanga ti msia varchaka, zet malen kia lofang. Mandon tchache, mirehare fo gas ta tobe, zaza gas tera gas fo ostrin men kar na astrujan tam razambi. Ni azo no vanikolakana tany nanirian tsara gasy tsara fa raha nikantoko hitondra miakitra ampafantariko ananjy fa tany nipoiroky gasy kara arovako tsy avotro tsy foko fa efa agnaty foko ndosiko aminagnana satria tanindrazako ka na malaza menty ohatra sahirana tsy magnino mandonitratra amirehareha fô za to tsy megnatra karazako
2: narirarirany sasany fotony ny sasany tsy mahafantatra ny lanjany de lanjalanjany foko impitina matika ny lailako magneky fô mavesatra ny fitiavako ananjy ke tiako za tiako anao tiako zareo de tiako atsika satria raha nianatra de ny fifankatiavagna sy fagnajagna ny fiavanagna mampiavaka atsika ke tiako mahita gasy mizaratsika agnatin'ny hafaliagna maravoravo mahita soroka milanja tongotry mamindra miaraka agnatin'ny fahoriagna ke tsariako ma agasy ana na de amin'ny hafa aza gasy midika fery mamaignatra tsy mety sitragna gasy asandrato nampelatagnana fa raha kolontsaigna atsika tsy tokony indraka gasy aza magneky andevozin'ny vôla fa ny vôla tsy mampiavagna fa mampiparitaka
3: egase
2: toagna amin'nyorombato ny fombatsika fa aza totao fapasika fa mitadiny verany eka mana iragna aza mbidiny tanindrazagna taninao fa lasa tsisy levegnana nytaranake ovao rano balany fahavalinao mba tsy hanimba ny hasagna tokony anaranake aza matahotra fa zagnahary ninao ko tsy hagnampy anao ny magnitra indrignany hafa e aza maignatra karazagna mandomatratra mireha fa gasy
3: iakale
0: Shota tumbukula, shota tumbukuvav.

0: गिलास तुम कुफा भी
1: इति रेसका ना सिफुक्तान 15 सिफुक्तान दिया आउका जो तो ना रोम बांझा बता आउका जो तेन रीन फदीना सुल्तेना ने निफुतने हुआ आर्या तेना तुपना रेक्टे निफुतने हुआ मिला सुल्तेना तेना मा सुल्तेना न्यूले निफुतने ने आर मिला अतो चिकावे पतार्क तेना मातार्क अलिकिन वो का न्यूला ये निफुतने आउका चे अनाउन फनाउन देवालु या ना रेव ये फाउला ना चांगा देवालु हुआ De indro mbola ho averina leo ihany izany hoe tsisy mihitsy zany le fanavaozana tsisy le fandivana raha zany zavatra zany no mbola ataonareo mampalahelo a mampalahelo satria tsy misy mijely tsony ny olona neny fotony eny fa zary atao ahotendrena indray le sefokotany nefany isan'ny tolomantsika isan'ny tolomany olona ary isan'ny joroan'ny olona ny fandefasana an'izany fifidianana sefokotany zany azadinontsika fa izany sefokotany zany de manana andraikitra goavana sy lehibe eto amin'ny tany sy ny firenena ka aoka tsy ho ataontsika amin'ny kajikajy politika satria izany sefokotany zany a no mampiditra ny olona ao anatin'ny lesim-pifidianana izany sefokotany zany no mikirakira tanteraka an'io lesim-pifidianana io mizala tanteraka andreny ataontsika hoe carte d'électeur reny zay asorony tao afaka zay ampidiriny ao na tsy ao ary tafiditra ka aoka tsy ho ataontsika amin'ny kajikajy politika izany sefokotany zany azadino ihany ko fa manana andraikitra lehibe sy goavana izany sefokotany zany eo amin'ny fampandrosoanay fotony io
0: Sotra tombokolahy, sotra tombokovavy.